0: পরে ওয়ান সেকেন্ড শোনো, আমি চাচ্ছি।
1: কি বল, কি বল, শোনে মাসে ভাই, জাস্ট ওয়ান।
0: First one's gonna be double last.
1: 2.21, can you stand by?
0: For Adam, David, Adam. Second last of Bonilla, Boyo, Shinora, Ida, Lincoln, Lincoln, Adam. First of Eric, Edward, Robert, Ida, King, break.
1: 2.21, sorry, that was a standby. I'm still going 2.11, 29.
0: Sure.